Menyei, awurade ne mutwan adin kunim dia bawo. Efiri sɛ, twere ne sɛ, ɔhyɛ asuafoɔ ne sɛ, ɔmfiri Jerusalem enkɔ. Kɔsi sɛ, wɔn nsa bɛka bɔhyɛ no. Na ɔtwan no mu no, ɛyi, menyea, Pentecost da no. Twere ne sɛ, Honhom Kronkron hyɛ wo nyinaa mama. Na wɔka kasa foforɔ na wɔyɛ nnwuma akɛseɛ halleluya amen awurade nnwuma so ampa